0: আমাকে এরই শিখতে আরে কম ওই জরুরি উনি সব থেকে রুট মাখি হত ওরা সব থেকে রুট মাখি হত কিছু তো
1: ও তো হোস ও তো হাইরা থাকে ক্লাস